महेंद्र कपूर सलमा आगा ये फिल्म का नाम है। निका नेकन तीन तुएं तक तक में पिक्चराइज किया गया है और इस फिल्म के स्टार कास्ट है राज बब्बर जी और सलमा आगा, जो आपने गीत सुने उन्हीं के मुखारबिन से गाए हुए हैं कि दिल की आरजू थी जो had caused the problem where we last one heaven is stress. Stress is het grootste probleem waar wij allemaal, grootste deel wel dan, last van hebben. En die we zelf creëren. Omdat je het idee hebt dat je zoveel dingen moet doen. Het stress is feitelijk een gedachte van angst en verlies voor controle. Dus op het moment dat je de controle verliest over je agenda, over je leven, over de situatie om jou heen, de wereld, krijg je stress. Je kunt niks aan doen. Het is gewoon een fysiologische reactie. En het lichaam reageert met stress. En dat gaat naar je hoofd.

0: गोल्डन ओल्डिस हमारे सुनने वाले वो प्रोग्राम है। ये खास नंबर हम आपके लिए प्रस्तुत किए और ख़ास करके देखा जाए तो फिल्म कोही नूर से निकाला हुआ ये गीत जो था।
1: दिस इज वाहुम हिंदुस्तानी रेडियो।
2: अदवकातन का तौर आनंद राम सूत वकालत का काम करता है। जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden. Jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing. En jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet. Aan de Hof van Delftlaan 87B. Delft meer. Telefoonnummer 015 21 59 22 7.
4: Voor hulp bel nu 015 21 59 22 7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edward Niesing. Burgemeester Schouten van Rotterdam zal donderdag aanwezig zijn bij de herdenking van de Holocaust in Rotterdam en er spreken, evenals de Israëlische ambassadeur Zvi Vapni. Daarmee maakt Schouten een einde aan de vraag of ze wel of niet aanwezig zal zijn bij de herdenking Meloods 24. In de Raad hadden Denk, Partij voor de Dieren en pro-Palestijnse activisten Schouten onder druk gezet om de ambassadeur te weigeren of anders zelf weg te blijven. De rechtbank Rotterdam heeft twee broers van 21 en 24 jaar celstraffen opgelegd voor mensenhandel met vluchtelingen van 13 en 17 uit Oekraïne. De broers zetten de minderjarigen vanuit het huis van hun vader in Maassluis in voor schoonmaakwerkzaamheden. Later werden ze gedwongen tot webcamseks en om klanten te masseren. Dat werd stiekem gefilmd. Sinds het begin van de cameracontroles op de Merwedebrug afgelopen weekend is het aantal vrachtwagens dat nog over de brug rijdt fors gedaald, meldt Rijkswaterstaat, die nog niet weet hoe groot de afname precies is, maar wel verwacht dat het aantal verder zal dalen. Het heeft nog wel even tijd nodig voordat iedereen op de hoogte is van de maatregelen. Over het aantal boetes kon Rijkswaterstaat nog niet zeggen. Bij verschillende acties in mei en juni heeft de Haagse politie meer dan 800 kilo zwaar vuurwerk in beslag genomen. Daarbij zijn 9 mensen in de leeftijd tussen 18 en 53 jaar uit diverse steden aangehouden. Bijna al het vuurwerk werd aangetroffen in woningen en kelderboxen in woonwijken en in slaapkamers, waaronder die van kinderen. En dan nog het weer. Vanavond is het over het algemeen droog en zonnig. Later en ook in de nacht trekt er, vooral in het noorden en midden van het land, wat bewolking over. Er is nauwelijks wind en het wordt tussen 12 en 18 graden. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
6: तो जैसे हमने बताए हैं कि आज कुछ हम आप लोग को सरनाम के गीत सुनाएंगे, तो बोलिए बैठक गाना जॉनी अतीस आलस ऑल इन वन। आप जानते हैं प्रोग्राम हमारा कुछ अलहदा होता है, तो कभी काशी को हो जाता है, तो कभी फिजी का सॉन्ग हो जाता है, तो कभी मॉरिशियस का हो जाता है, तो कभी भारत इंडिया का भोजपुरी हो जाते हैं, और कभी तो हो जाते गयाना का त्रिनिदाद का, तो कभी सोका हो जाता है, तो कभी चटनी हो जाता है, और कभी बैठक गाना हो जाता है, और कभी कभी तो बॉलीवुड तो चलते ही रहते हैं। तो आज आप लोग को कुछ अलहदा सॉन्ग हम सुनाएंगे, और ये सब हैगा हमारा सुरिनामी गीत है इमिग्रेशन के, या इमिग्रेशन नहीं, जितने लोग आए हैं और ये गीत को आपको हम सुनाते, आओ मिलकर सुना जाए।

ये भी एक मस्त बड़ी सॉन्ग है, फिल्म के नाम है फागुन, 1958 का, was ik nog niet in geboren mensen, maar het is een ontzettend mooie liedje van Padmashree Mohammed Rafi aur Asha ji ka hai. Isme Madhubala Bharat Bhushan is film mein kaam kiya hai. Aao milkar suna jaye for Geeta ji.